0: শুনতেছেন নাম্বার ওয়ান রেডিও স্টেশন রেডিও অলিভ 106.3 FM. জিও
1: বিন্দাস. হাই রেডিও অলিভ, রেডিও অলিভ 106.3 লিসেনার্স, দিস ইজ শাহরুখ খান. শাহরুখ খান আমি নাম্বার ওয়ান রেডিও অলিভ. অলিভ সুনো রেডিও নেটওয়ার্ক, কাতার'স নাম্বার ওয়ান এশিয়ান রেডিও নেটওয়ার্ক.
2: इसके स्वैग पे मुंडे जाते हैं दिल हार के, लड़की को पसंद है कड़क चाय मलाई मार के. तो भैया बनाइए अपनी इवनिंग को जबरदस्त, गदर की नंबर वन आरजे सिमरन के
3: साथ. Zabardast evening, make you drive golden with. Biggest jewelry festival is now happening at Joyalukkas. Joyalukkas brings you a golden chance to save 40% off on making charges for gold and diamond jewelry.
4: Lulu, hypermarkets, supermarkets and department stores, where the world comes to shop.